কার্যক্রমের শেষে তোরমুর কটি সিনেমার এই গীতটাকে শুনুন। গীতকে গাইছেন হ্যুমান সাগর আউ দীপ্তিরেখা পাড়ি, গীতকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ।

শ্রোতা বন্ধু, আশা ভোঁসলে ভারতের সঙ্গীত জগতর গোটে উজ্জ্বল নক্ষত্র। আন তাঙ্ক সুমধুর কণ্ঠস্বর, অদ্ভুত গায়ন শৈলী আর কঠিন পরিশ্রম তাঙ্কু বিশ্ব প্রসিদ্ধ গায়িকা ভাবরে পরিণত করেছিলা। সে খালি হিন্দি ভাষাতে নাই, ওড়িয়া ভাষা সহিতে অনেক ভারতীয় ভাষাতে গীত গাইকরি সঙ্গীত প্রেমীঙ্কর হৃদয়কে জিতিলে। তাঙ্কর জীবন অনেক পিঢ়ির গায়ক আর গায়িকা মানকর লাগি প্রেরণার উৎস আয়। পরবর্তী গীতটা সপাত সিনেমানু, সঙ্গীত দেইছেন বাপ্পি লাহারী, গীত লিখছেন কৈশোর মনির।

প্রথমে ওয়ার কথাচিত্রর এই গীতটি শুনন্তু। সঙ্গীত নির্দেশনা বিশাল শেখর, গীত রচনা কুমার। গীতটিকে দ্বৈত কণ্ঠে গাইছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও।

শ্রোতা বন্ধু, সাম্প্রতিক যুগ বিজ্ঞান যুগ। বিজ্ঞান বলরে মনুষ্য আজ গোটিয়ে পরে গোটিয়ে প্রগতির সোপান অতিক্রম করে চালিছে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞান মনুষ্যর সহায়ক হয়েছে। নিজের আবশ্যকতা পূরণ পাই মনুষ্য বিজ্ঞান উপরে নির্ভরশীল। শিল্প, স্বাস্থ্য, কৃষি, গমনাগমন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে নূয় নূয় উদ্ভাবন মনুষ্যর কল্যাণ নিমিত্ত উদ্দিষ্ট। এইপরি দৈনন্দিন জীবনরে মানবর অত্যাবশ্যক এবং নিত্য ব্যবহার্য বস্তুটি হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ আমি মোবাইল ফোন বিষয়ে কথা হওয়া। পরবর্তী গীতটি রাহত ফতে আলি খাঁ এবং শ্রেয়া ঘোষালঙ্ক কণ্ঠে শুণন্তু। গীতিকার সাবির আহমদ, সঙ্গীতকার হিমেশ রেশমিয়া এবং প্রীতম, কথাচিত্র বডিগার্ড।

চমকিবুনাই গুরি লোডিলি হে বাতর খুসা, চমকিবুনাই গুরি লোডিলি হে বাতর খুসা।

পরবর্তী গীতটি তিনপতি কথাচিত্রর। গীতিকার ইরফান সিদ্দিকী, সঙ্গীতকার সালিম সুলেমান, কণ্ঠদান করছেন নরেশ কামত।

0: ହ୍ୟାଲୋ,
1: ହ୍ୟାଲୋ।
0: ହଁ ଆଜ୍ଞା, ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର, ହେଲୋ ଅନୁରୋଧ କାର୍ଯ୍ୟକ୍ରମ,
1: ହଁ
0: କିଏ କହୁଥିଲେ ଆଜ୍ଞା? ଆପଣଙ୍କର ପରିଚୟଟା ଦେବେ ଆମର ଶ୍ରୋତାମାନଙ୍କୁ।
1: ହଁ, ମୁଁ ଦେବକି ଭାଇ ସିଆଲବନ୍ଦରୁ କହୁଛି।
0: ସିଆଲବନ୍ଦ କେନ୍ ଜାଗା ଏଇଟା ଆଜ୍ଞା?
1: ପାଟନାଗଡ଼।
0: ପାଟନାଗଡ଼ରୁ କହୁଛନ୍? ଆପଣ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ ସବୁ?
1: ହଁ ଶୁଣୁଛନ୍।
0: କେନ୍ତା ଲାଗୁଛି କାର୍ଯ୍ୟକ୍ରମ?
1: ଭଲ ଲାଗ୍ସି।
0: କାଣା କାଣା ଶୁଣୁଛନ୍ ଆଜ୍ଞା? আচ্ছা, কানা করছন আপন?
1: মু কপড়া বুনেবি।
0: কপড়া বুনছন? আচ্ছা, আপন বান্ধ ডিজাইন করুছন নিজে কে?
1: বান্ধ ডিজাইন গিনি আনছন।
0: গিনি আনছন না করুছন? নে আচ্ছা, সবুনু পহলা কহুন, আজি কেন গীত শুনমা?
1: মন ফিলে
0: মন র কেনটা শুনমা আজ্ঞা?
1: যা হে তুজকো।
0: আচ্ছা, উদিত নারায়ণ অনুরাধা পড়ুয়াল শুনবে আপন? বেলে আপন কেতে দিনে বনাই পারছন আজ্ঞা শাড়ি গুটে গুটে?
1: মোটা হেসি বুনলে দিনে গুটে হেসি, নেলে দুই দিনে হেসি।
0: গুটে দিনে শাড়ি দৌছন? বেলে আপনকর ব্লাউজ পিস ছাড়ি কি 12 হাত রহুছে শাড়ি? হ্যাঁ, সমলপুরী শাড়ির আজকাল তো
1: ব্লাউজ পিস বুনছন এটা এবে বি বুনবা।
0: নাই, শাড়ি সঙ্গে ব্লাউজ পিস আছে না আজ্ঞা? বেলে ব্লাউজ পিস ডিজাইন করুছন কি খালি সাদাটা?
1: নাই, ডিজাইন বাই সে হাতে যেন পড়ছি যে হাতে খালি ফুল পড়ছি না।
0: নাই, হাতে তো খালি ধড়িটা পড়ুছে আর ধড়িটা রহুছে, বাকি তো দেহটা সাদা রহুছে কেতেটা ব্লাউজ র।
1: সাদা রহুছে দেহটা,
0: কিন্তু আজকাল কেতেটা আইলানো যে ব্লাউজ বি সেলফ ডিজাইন হেকরে আউছে।
1: হ্যাঁ,
0: প্রিন্টেড আউছে না? আচ্ছা, বেলে আপন মানকর ভল বিক্রি আছে শাড়ি আজ্ঞা?
1: হ্যাঁ বিক্রি আছে যে ভাল।
0: যে আপন নিজে করসন কি কেনু আনিকরি সুতা ও রং করসন, কার লাগি করসন?
1: আমি সুতা রং গিনি আনছন, আমি নিজে সব করসন।
0: বেলে আপনকর বিক্রি বি নিজর এ তাহলে?
1: হ্যাঁ নিজর বিক্রি
0: না। তাহলে ভল লাভ আছে না সমলপুরি শাড়ি রে?
1: হ্যাঁ আছে যে।
0: এতকি জান দিনভর পরিশ্রম যেহেতু হাত বুনা এ, বেলে দিনভর পরিশ্রম র ফল লাভ পাউছন তো?
1: লাভ হইছে না জি।
0: হ্যাঁ আছেন তো, সম্বলপুরি শাড়ি র যেতকি প্রচার প্রসার হেলা ন আপনকর সবু আড়ে সেটা যাউছে। রং যদি ঠিক রহেলা আমার সম্বলপুরি র তো হেটা হউছে স্পেশালিটি, যেতে ধুথিবে যেতে দলিমাড়ি করি পিন্ধবে সেতে সেটা চমকুথিবা। নাই ঠিক আছে, আপনকর সঙ্গে কথা লাইকরি ভল লাগলা। কহুন আজ্ঞা।
1: বাবু মান করা কৃষ্ণা অর্জুন স্মাইল সাই।
0: আচ্ছা, আপনকর ছুয়া মানকর না কহুছেন এটা?
1: সব ছুয়া মানে ন?
0: হ্যাঁ সব ছুয়া মানে শুনছন? হ্যাঁ
1: শুনছন জি।
0: ঠিক আছে, আসুন তাহলে সমস্তঙ্কর সঙ্গে মিশিকরি সুন্দর গীতটা শুনমা আজ্ঞা। ঠিক আছে, ফের ফোন করবে কথা হেমা।
1: আয়া, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা।